অভিযোগ সম্ভ কর্মদম মাজ ভর গে মামচ গরমি বার আমি না গরমি দিপে মাম আগা দুখাদার সমাজ ওয়াই খুরি জব বল মা

জামিল, আম আব্দুল আজিজ শেখ হুসাইনি জামিল, আমনা আদিব শেখ হুসাইনি জামিল, আমনা শেখ সিজান শেখ হুসাইনি জামিল, আমনা পাপালাই শেখ হুসাইনি জামিল, আম শেখ উমর শেখ হুসাইনি জামিল.